গীতে গায়ন করা কিশোর কুমার, সো লিড ফ্রম দেম কিশোর কুমার মিলন গীতে মান্না ডে তোমার গায়নি করানি মে চিত্রপটে তোমার ওয়াক্ত ওয়াক্ত কেয়ানি ওয়েলা ওকে সো নেক্সট লিড সিঙ্ক মান্না ডে দ্য ফিল্ম 1966 লিফট ইন ইন্ডিয়ান দে হাইস ওয়াক্ত দাস প্রোডাইটেড সাইট